ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেম ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কলাঙ্গ গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেবিনামা একলেগে ফাণাম বেস তিম্মা কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এম্মে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীন ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডবিয়াস উনি কামে আতু এদা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদম একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কম মেহেম বেনুন নুগুতাই হিতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: ইশা সুয়ালে কুরান্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসতকে বেনুং হেফু মাড কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগরে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: لعلكم تتفكرون
1: কাদুরু রুকাই মে বিস্কাদুরু হুরি বগিচাইং এমিহকা লিবি এ বগিচাগে দশুং খোরতং হিঙ্গা হিঙ্গা হুরে এতনুং এনায়ং হুরিহা বাবতিগ্গে মেওয়া লিবি দিং এনায়ং নিখমেতি লদরিন্তকেওয়া হালুগা মসক্কতে নুকুরেবেবর এনায়ং মুস্কুলিকং আইস্ফাওয়নিকং দিং আলিফাং হুরি ব্যাগে গদ খোলিগণ্ডে এ বগিচায় জহি আন্দাগেন্দা বগিচায়ং ওতুমা ত্যবামিহুং কুর একাকুয়েস হিং এদেন হেয়ে ইফদেন ত্যবামিহুন না আল্লাহ আয়ত বয়াং কুদ্দবনি ত্যবামিহুং ফিকুর কুলা মটকে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিহ একে মেগাহার্টজ

0: ঈশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে ফেমুং গেনেস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

0: দিবেহীন নায়ক।
1: নদীয়া একে মেঘাহাজ দিবাহী এফ এম।
2: আসসালামু আলাইকুম নদীকে মেগাহার্টস দিবেহি এফ এম মেগাডি গার্ড সমগেন্দবা এম মেহা এহুন তেনমার উফাবের বগুত কোলকং এদেমং দিবেহি এফ এম কুড়িয়ে কেন্দা শাবেন মিসেস লাগমুলিং আ শোয়া কায় কিগ মিরে মেগাডি গমে বদল কোলি আলগন ফাহিদা আদে শাবেন মিশো মিরে বেস নুয়াগডি তিরিহা হামে কুড়িয়ে কেন্দার মে শোয়া কি দিবেহি লবতক হাস কোল্লাগেন আলগন মে কুড়িয়ে কেন্দা শোয়ে মিগেতুন আলগন মেগে এহুন তেরিনা বেস বাইকাল মাসকে তা হাওয়াল কোল্লান শো কুড়িয়ে মেগেন্দেনি ಶೋಗ ಬ್ಯಾವೆರಿ ವೇಲುಮ ನುವೆಜ್ಜಿ ಹುಮ ಹಮಿಯ ಮೆಸೇಜ್ ಕೊಲ್ಲವೇನೆ ಪಿಎಸ್ಎಂ ಎಆ ಮೆದಿರಕೊ ಡಿಎಫ್ಎಂ 91 ಮಿ ಪೇಜ ಮೆಸೇಜ್ ಕೊಲ್ಲಾಣಿ ಅದೇ ಶೋಗೆ ಫುರುತಂ ಫಿಶ್ಮಕ ಹಿಮನಾಲ್ದೇನ ಹಿಕ್ಯಾಮ್ಲವೇ

0: জার্নাল সিয়ার আগে ক্যাভেনিগে হাফলায় দেফারাদ দিয়ে বার ফুরি হামায় তৈয়ার বামুন ক্যাভেনিগে কঙ্কন রাবুমা আয়লাগে মিহুনা রটে হিমবেস এহি তিরিবামুন দিয়া দেমিহুগে হিতুকে উফেদিফা বালোয় পায়কু আ দিরিউল মুক ফিশুমকে উফা বেরিকং ফাড়বামুন দিয়া ক্যাভেনিগে কুদিন সিয়ার আগে দন্ত দিমনা এ দেকুদিন না বদল কো ওয়াহক দকম বেনুভি
1: জান সিয়ার দন্ত মিয়াই ক্যাভেনিগে মুহিম মুকান্ততকি কিয়াদে ক্যাভেনকি হামেকনি দেমিহুং একুকা ওলেমফিশুং গমকান নুফুদে এই দেমিহুং গেমেদ গোর্না বার বারুগাদা মুরিতি কুলুমে হাদা বাটচে তি দেমিহুং গেমেদুকা কেত্তেরিকমা ইহতিরামা লোবি আপদুইস দেমহেট্টুমা মাসিকি কুরচে ইংগেসান দিরিউলুমুগে কমমে হালতিগ্গবিস উফলুগবিয়স হিতামাগবিয়স এক কোনিককং এহি তেরিওয়ানজেহেনে আদি ব্যাভেরিওয়ানবিসজেহেনে মোহিমু নিম্মন্ত নিম্মায়রু গুলিগেন মশওয়ারা কোগেন নিম্মচ্চে তন্তমি দেনাসে কবুল করেচ্চে
2: কুরআন
1: এরুন তিতে মিহুগে দিরিউলুম উফাভেরিবে বাজ্জভেরিওয়ানি এক কোনিককং ইতুবারুকো লোবি মুআমালা কুরাতি ইনশাআল্লাহ তি দেকুদিন না দিরিউলমুগা বডিতি কুরিয়েরুন তাকেলিবি উফাভেরি দিরিউলমে লিপেনেকমা দন্তা উম্মিদ কুরা
3: দন্তা হাস নোয়ে সিয়ারাগে কমমে উফালাকা হিতামাগা আহারিম বাভেরিওয়ানো
2: দন্তা সিয়াকনে কেভেন কুরা রমি হুম্মি হা সিরিয়াস ওয়ানি কামে Oh my God, Birus kane bomiya.
1: Sa bas. Balal bazar na. Kya sali kon eri? Siya ule goteddo.
0: Edo ke haviru ke bagutu ahila ya ga rahmat terenge he duwa ya ayku zanna siara ge kaabini kurivi gendiya. Dehitu ge kulun e furale ke ta shabadalwe ekaku aneka katakaavi baudu tang ithura barugada kuri. ক্যাভেনিয়া ফাউ এমিউঙ্গে হায়াতুগে আ সোফা হুলুবিকিন দিয়ে উফালা হিংহমজে হুম ফুরিকেন ভাগতেগা দুয়স্তা ফাইদ ও মন্দিয়াবরকং এ দেমিউঙ্গে লোবি দিয়ে ইতুর ফুম অমুং দন্তা দিমনা দিং আগুরি নসে হত্তেন হাঁদাঙ্কো কমে কামিক কবেস মশওয়ারা কং এক কোনেক ক দেঞ্জ হে গাদরা হেতরাম এমে ফুরিহমে দেমুং গেন্দিয়া কুদি কুদি উফাতকুন দিরিউলুন সিনে তেরি কুরামুন দেমিহুন একুগা হায়াতুগে দুয়স্তা গুণামুন দিয়ে নুহানু লয়পা একুয়েরি কামায়কো বাজ্জবেরি উফাবেরি আইলাই বিনা কুরুমুগে ফনি উম্মিদুগা